আদরণীয় শ্রোতাবৃন্দ, ইউ এবার ছোট মিউজিক্যাল ব্রেক অথবা ভানু সাংগীতিক বিশ্রাম থিও র এসো সাথসাথমা অব হামি আগাড়ি বড়দেছ হাম্রো আজক হেলথ সেগমেন্ট অন্তর্গত এই সামগ্রীলাই নিরন্তরতা দিনপটি রেসমা চাই অব আগাড়ি বড়ু পর্দি মানে তাইসঙ্গ আজ মাইগ্রেনকে কুরা করে স্থিতি বা মাইগ্রেনকে লক্ষণকে বারে মা তো জানি করাই সকি রব আগাড়ি বড়ু পর্দা মাইগ্রেনকে কারণের কুরা করছু অব হুন তো এসো কারণ এই হো ভেন সঠিক কারণ তো পূর্ণ রূপে পুষ্টি ভইসক মানে অগি নিয়ে ভাই সকি তথাপি কে এস্তা স্থিতি যে মাইগ্রেন নিমত্যাউনে সম্ভাবনা বড়ি হচ্ছ তেসতর্ফ তো ধ্যান আকর্ষণ করছো হাই তো মব তো সবভা পহিলা চাই নি অব হামি মানসিক বা শারীরিক তনাবক কুরা করছ অত্যাধিক চিন্তা ডর বা কুনে পনি তনাবপূর্ণ বাতাবরণলে মাইগ্রেনকো লক্ষণলাই বড়াউন সক্ছ। এসে গরিকন অনিদ্রাকো কুরা গরৌ। নিদ্রা নপুগ্নু বা সময়মাই নসুত্নু পনি মাইগ্রেনকো প্রমুখ কারণ মধ্যেকো এক হো। অনি খালি পেট রহনু, লামো সময়সম্ম খানা নখানে বা অসন্তুলিত ভোজনলে মাইগ্রেন উৎপন্ন গর্ন সক্ছ। অনি এসে গরিকন মদ্যপান তথা ধূম্রপান, অ্যালকোহল বা নিকোটিন যুক্ত পদার্থলে মাইগ্রেনলাই ঝন বড়াউন সক্ছ ভন্নে কুরালাই বিরসনু ভয়েন। অনি খাদ্য পদার্থহরু জস্তো কি চকলেট, ক্যাফিন যুক্ত পদার্থ, ধেরে মশালেদার খানা অনি পুরানো আচার জস্তা চিজহরুলে পনি মাইগ্রেনলাই নিমত্যাউন সক্ছ। অনি হরমোনাল পরিবর্তন, বিশেষ করে মহিলাহরুমা মহিনাবারীকো সময়মা হুনে হরমোন পরিবর্তনলে পনি মাইগ্রেনকো লক্ষণ বড়াউন সক্ছ। এসে গরিকন চরকো প্রকাশ তথা ধ্বনি, ঝিলিমিলি বত্তি, ঠুলা ঠুলা আওয়াজ, ভিড়ভাড় যুক্ত স্থান মাইগ্রেন ভাগ ব্যক্তিহরুকা লাগি অসহজ হুন সক্ছ। অনি পর্যাবরণীয় কারণহরু, মৌসম পরিবর্তন, অধিক চিসো বা তাতো, উচ্চ স্থানকো আদিলে উচাইকো উচ্চ উচাইকো স্থান আদিলে পনি মাইগ্রেনকো লক্ষণ বড়াউন সক্ছ। তো এই তো ভয় কি কারক তত্ত্বর যুন মানে তাইসঙ্গ কুরা করে। আর মাইগ্রেন কিন হচ্ছ ভে ইকিন কারণ পূর্ণ রূপে পত্তা লাগিসক ছিল মানে অগি পনি ভে, তর বিভিন্ন কারকর প্রভাবলে উৎপন্ন হুনে গর্দছ। মাইগ্রেন ভাগ বেলা ব্যক্তি আপাইলে আপনার ডক্টর বন্ন আবশ্যক হচ্ছে কিনবনে টাউকো দুখ্ন অগি নে কী সঙ্কেত দেখা পড়ন সক্ছন। টাউকো দুখ্নে নিশ্চিত কারণ হরেক ব্যক্তি ফরক ফরক হুন সক্ছ। কসাইলাই ফ্রিজকো অত্যাধিক চিসো পেয় পদার্থ পিউদা মাইগ্রেনকো টাউকো দুখ্নই শুরু হচ্ছ হইন ভে, কসাইলাই চিয়া বা কফিলে পনি অসর গর্ন সক্ছ। কেহিলাই তেজ গন্ধ, পারফিউম বা ধোঁয়া অসহ্য লাগ্ন সক্ছ, জবকি কসাইলাই দহি, দুধ বা ঘিউ খাঁদা পনি সমস্যা হচ্ছ। এসে গরিকন অত্যাধিক তনাব, নিদ্রাকো কমি, অত্যাধিক চিসো বা তাতো, মৌসম তথা চকলেট জস্তা খানেকুরাহরুলে পনি মাইগ্রেন উৎপন্ন গরাউন সক্ছন। কসাইলাই হোহল্লা, চরকো ঘাম জাঁদা পনি হুন সক্ছ, ত্যসাইলে কে গর্দা বা কে খাঁদা টাউকো দুখ্ছ ভন্নে কুরামা ধ্যানপূর্বক বিশ্লেষণ গর্দাই মাইগ্রেন গরাউনে কারকহরু পহিচান গর্নুপর্ছ। অনি পহিচান গরেপছি তিনবাট জোগিন প্রয়াস গর্দা মাইগ্রেনকো সম্ভাবনা নিউন পনি গর্ন সকিন্ছ। নিয়মিত জীবনশৈলী আপনাউনে, তনাব নিয়ন্ত্রণ গর্নে, স্বাস্থ্য আহার খানে, পর্যাপ্ত আরাম লিনে র কে কারণে টাউকো দুখ্ছ ত্যোবাট টাড়া রহনে বানী বসাল মাইক্রোলাই ধরে হদসম নিয়ন্ত্রণ করন সকিন্ছ। তো অব মাইগ্রেন মা কি গর্নে কি নগর্নে ভন্নে বিষয়বস্তু মা পনি অলিকতি আব হামি কুরা গরৌ। মাইগ্রেন মা বিরামী স্বয়ং সচেত ভয়ের ব্যবস্থাপন গর্ন সক্নুপর্ছ, এসকা লাগি কেহি উপায়হরু আপনাউন সকিন্ছ। কি গর্নে তো সবভন্দা পহিলা এই কুরা গরৌ হই, তো শান্ত অনি একান্ত বাতাবরণমা আরাম গর্নে, কিনবনে হোহল্লা বড়ি চাই ঘাম ভয় ঠাউ, বড়ি উজ্যালো ভয় ঠাউ, বড়ি মানছেহরু ভয় ধুলো ধাউ ধুয়া ভয় ঠাউমা চাই অলিকতি মাইগ্রেন অ্যাটাক হুন সক্ছ ভনের পনি মাইলাগি ভনিহালি হইন। এসর্থমা শান্ত অনি একান্ত বাতাবরণমা আরাম গর্ন সকিন্ছ। টাউকো দুখ্ন থাল্ন সাথ সুত্নে প্রয়াস গর্নে, অনি তাজা তথা সন্তুলিত ভোজন গর্নে, নিয়মিত রূপমা হালকা ব্যায়াম তথা যোগ গর্নে, পানি পনি প্রশস্ত মাত্রামা পিউনে, অনি চিকিৎসকো সল্লাহ অনুসার ঔষধি সেবন গর্নে। यो त भयो माइग्रेन हुँदा गर्ने कुराहरू। अब नगर्ने कुरा के हो त अथवा के गर्नु हुँदैन भन्दा, अत्याधिक चिसोजन्य खानेकुरा नखाने, पुरानो तथा प्रोसेस्ड खाद्य पदार्थ कम खाने, धूम्रपान तथा मद्यपान नगर्ने, लामो समयसम्म मोबाइल वा टिभी नहेर्ने, धेरै बास्ना आउने चिजहरूको प्रयोग नगर्ने, मानसिक तनाव बढाउने गतिविधिहरूबाट टाढा रहने, अनि स्वास्थ्यकर्मीको सल्लाह बिना औषधि नलिने।
तर उपचार तथा रोकथामका केही उपायहरू पनि म तपाईँसँग अब यहाँ सेयर गर्न चाहन्छु यतिखेर. माइग्रेन किन हुन्छ, यसको कारणहरू अझै पनि पूर्ण रूपमा स्पष्ट छैनन्, तर उपचारको माध्यमबाट यसलाई धेरै हदसम्म निको भने पार्न सकिन्छ. यद्यपि विभिन्न उपचार विधिहरू र जीवनशैली परिवर्तनहरू मार्फत माइग्रेनको टाउको दुखाइको तीव्रतामा कम गर्न सकिन्छ. माइग्रेनको उपचारमा औषधि, घरेलु उपचार र जीवनशैली परिवर्तन समावेश छन्. अनि माइग्रेनलाई औषधि, जीवनशैली परिवर्तन र घरेलु उपचार सहितको समग्र दृष्टिकोणबाट व्यवस्थापन पनि गर्न सकिन्छ. प्रत्येक व्यक्तिको अवस्था फरक हुन्छ, त्यसैले उपचार योजना पनि व्यक्तिगत नै हुनुपर्छ. सही जानकारी, नियमित हेरचाह र चिकित्सा दर्शन मार्गदर्शनको साथसाथमा माइग्रेनलाई कम गर्न सकिन्छ. यस अर्थमा नियमित रूपमा पर्याप्त निन्द्रा लिने, तनाव कम गर्ने गतिविधिहरू जस्तै ध्यान, योग, साधना वा पुस्तक पढ्ने जस्ता कार्य गर्ने, निश्चित समयमा स्वास्थ्य भोजन गर्ने, व्यायाम तथा हल्का शारीरिक गतिविधि गर्ने अनि डाक्टरको सल्लाहमा औषधि सेवन गर्ने. अनि जीवनशैलीमा परिवर्तनको कुरा गर्नुपर्दाखेरि नियमित र पर्याप्त निन्द्रा लिनुहोस्. हरेक दिन एउटै समयमा सुत्ने र उठ्ने प्रयास गर्नुहोस्. नियमित व्यायाम जस्तै योग, पौडी, खेल्ने वा हिँड्नेले माइग्रेनको तीव्रतालाई र आवृत्ति कम गर्न सक्छ. सन्तुलित र नियमित आहार खानुहोस्. चकलेट, चिज, क्याफिन र प्रशोधित खाना जस्ता माइग्रेन कारक तत्त्वहरूबाट बस्नुहोस्. पर्याप्त पानी पिउनाले माइग्रेनबाट बस्न मद्दत गर्छ. तनाव कम गर्न योग र ध्यान अभ्यास गर्नुहोस्. श्वास प्रश्वासको अभ्यास अर्थात् गहिरो श्वास प्रश्वास प्रवृत्ति अप्नाउनुहोस्. माइग्रेनको समयमा अँध्यारो र शान्त कोठामा आराम गर्नाले लक्षणहरू कम गर्न सकिन्छ. मालिस थेरापीले घाँटी र काँधको तनाव कम गर्न मद्दत गर्न सक्छ, जसले माइग्रेनको टाउको दुखाइलाई कम गर्न सक्छ. यदि माइग्रेनको टाउको दुखाइ धेरै पटक हुन्छ वा लक्षणहरू गम्भीर छन् भने चिकित्सकसँग परामर्श अवश्य लिनुहोस्. माइग्रेन एक जटिल स्वास्थ्य समस्या हो, जसले मानिसको दिनानुदिनको जीवनमा असर पार्न सक्छ. यसको रोकथाम तथा व्यवस्थापन गर्न सही आहार, व्यायाम, पर्याप्त निन्द्रा, तनाव कम गर्ने उपाय र चिकित्सकको सल्लाह अनुसार औषधि सेवन गर्नु आवश्यक हुन्छ. माइग्रेनको समस्या भएका व्यक्तिले आफ्नो जीवनशैलीलाई ध्यानमा राखी उचित व्यवस्थापन गर्न सकेमा यसबाट राहत प्राप्त गर्न सकिनेछ. माइग्रेनको विषयमा मैले आजको हाम्रो हेल्थ सेगमेन्ट अन्तर्गत कुरा गरेँ र यसबाट तपाईँलाई पनि धेरै जानकारी मिल्यो होला भन्ने मैले आशा गरेको छु. अब यति नै गर्नुपर्छ होला आजको यो सामग्री र अब अगाडि समाचारको पनि पालो परेको छ, 2 बज्ने आँटेको छ. 2 बजेको समाचार सुन्छौँ, त्यस पश्चात हामी कार्यक्रमको अर्को चरणमा फेरि पनि भेट्नेछौँ.